0: কেটাও আজ তো আমরা সারপ্রাইজ।
1: আসমা কইতা আমরা সারপ্রাইজ।
2: ও সারপ্রাইজ
0: ইয়েস
2: বেবি।
3: থ্যাংক ইউ
4: দেবে জুম।
2: বাই
0: বাই। এত তেল ইচ্ছা পুরা।
5: हिजो सम्म त्यस्तो गोते आज चाहिँ स्मार्ट।
6: केही त गडबड छ, म पत्ता लाउँछु।